পিনকোড রয়েছে 8460004। বন্ধু লোকাইন, আপনার লোকাইন আকাশবাণী দরভঙ্গা @gmail.com পর সেহো ইমেল দ্বারা আমরা সবকে অপন প্রতিক্রিয়া আর কি সুঝাও পঠা সকে ছি। তো এই আশাক সঙ্গ যে আপনার লোকনিক সুঝাও আপনার লোকনিক প্রতিক্রিয়া আমরা সব ধর নিশ্চিত রূপসে পৌঁছাইত রহত। আগিলা ভেট ধরিক লেল আমরা রাকেশ চন্দ্র নন্দনকে চলবাক আজ্ঞা দিল যাও। নমস্কার।